ভালো যে কোনো সুতক মনে আসতে সুতক হয়ে গোহে আতে লকড়ি অন্দর কিড়া হয়ে জেতে দানন কে যা বাজনা কোয়ে পেলা পানি জিয়া জিতরিয়া সব কোয়ে সুতক কেউ রাখে।